ছোট্ট টুকরো কানদা কানদা কানদা কানদা কানদা কানদা কানদা কানদা এটাই।